কেনেগেডিক আকাশবাণী শিলং খবর প্লিডাউ জেরিসন ভারজরি কিনেকি লং কিমার কিবা কংসান জং খবর অনলাইন পয় উমিন্ট্রি রংবা আদু করি উনরেন্দ্র মোদি শাহ সেশাল হাকা জিলে ইউকজা জং উকবালাই সিং কিন্তি শাহ কানে করি লা পিলং ইক ইন্টারন্যাশনাল ডে এগেন্স ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইলিসিট ট্রাফিকিং হা শিলং কা ডিএমএচও ইস্ট খাস হিলস রিঙ্কাত কাজিং ট্রেলাং বা কথনাত পুলিত পিনিয়াত কালি বাট কা পুলিশ হসপিটাল কিলা পিলং ইজিং আই জিং কাই বা সিটিও লিন্টার হলো কা সিপিআর বা কাজিং আই জিং রাব ইকি বা মিনসাও কাবলা লং হা শিলং বাট রা নাম লা দু উসামলা হিজ বিনসন মারবিন বা কা সামলা মার্ক উইনলেস রামসিদ হা কা সেভেন শিলং টেন কে রান আর হাজার আর পুন্রিও কা খু বর কাবা বিনা উ মিনিট রং বাদু করি উনরেন্দ্র মোদি সা খিন্ডেট পর উনসলেবেন পয় শাহ সেশাল হাগা জিমি উকুজাত বালাই সি কিন্তি জং উ শাহ কানি করি বিনিশিম বিন্তা হাগা জিং রাকি গ জুবলিক সিয়ার জং কে ন্যাশনাল ডে জং কা সেশাল কুম কুসুম্বুত কংসান উ মোদি উল অং বগানি কা স্নেম কলং কা ডাক জং কা ডিংডাপ সান ফু স্নেম জং জিং ডে হাপদেং কিনি কি আর্তলি কিরি বলে সেং হলো কা নংরেম জং কা জিং শনিয়া কা জিং সামি কা জিং কায় জং কা সিনশার পাঁচবা কা জিং বুরামি কা জিং ফের বাট কা জিং ডে কা বখলান হাপদেং কি পাঁচবা জং কিনি কি আর্তলি কিরি উ মিন্টু রং বাদু করি উলয় থু লাল খিমি লুটি বন্যায় সামি বট প্রেজেন্ট জঙ্করি সেশল উ ডক্টর প্যাট্রিক হেরমিনি বান পিংখলান শিশু এগ জিঙে তেলক হাপেন কি নিকি আর্তলি কিরি বাট পিংখলান শিশু এগ জিঙে ট্রেলাং না কিন্তা কা জিঙ্কি বা রয়ক পার জঙ্কি পাঁচবা হাক থান জঙ্ক দির বা ইন্ডিয়ান ওশেন শুশু উলে থু রু বা কিনি জিঙে জং উ কন্দে রু কিন কং এ না কি মিন্টি রং বা আদু করি ইন্ডিয়া বা আই জিঙ্ক্রেন